0: अब से मुर्गी पालेगी, बच्चे काली बिल्ली के। अब से मुर्गी पालेगी, बच्चे काली बिल्ली के। लड़ना भिड़ना बात बुरी, कहे से आने दिल्ली के। क्यों वो गोली खाए पाए जो लड्डू तिल्ली के। चली लड़ाई भारी रे, चल तलम तम चलम चल, चली ये फौज हमारी रे, चल चलम चल चलम चल।
1: You are. Ujala Radio Headlines. Onderzoekers hebben 1121 nieuwe waterlevende diersoorten ontdekt tijdens expedities. De gemeente Stadskanaal zorgt ervoor dat asielzoekers zonder opvangplek in Ter Apel niet buiten hoeven te slapen. De Britse radiozender Radio Caroline heeft dinsdag per ongeluk het overlijden van koning Charles aangekondigd. De nieuwe fregatten die Dame Nevel bouwt voor de Nederlandse en Belgische marine lopen jaren vertraging op. En tot zover de headlines op Ujala Radio.